0: হ্যাঁ শুনেছি, হ্যাঁ
1: হ্যাঁ হয়েছে কম।
2: There's some open it.
1: How they're simple.